আসনকি ওজিং মানলা আসার লাট লোক আচা তকলম খা বাংশিকু মানানি সালোলমং ফেলোশিপ মুকুক ছুঙা চা আলি তমন মূশিয়া কমুকু আসর তঙ্কব আরিশি আসর আইন কার ইউনা তা আসবা ইদম তকলম খাত বা আশিচা